Ik hou van jou. Ik hou van jouw lach en van jouw traan. Ik hou van jouw humor en van jouw liefde. Ook als jij je dag niet hebt, hou ik van jou. In goede en in kwade dagen, ik hou van jou. En dat is pure liefde. Tobiaap Kutsche Shairi in het Nederlandse, zo heet hij, over de liefde. 38 minuten over 6. Hochuka hei satio. Urbiwarka ratrika programma. Psunre hei. Jor torsi sarnami zangit. Agla bayamne ik jabrjist reggae chutney hei. Ook gemaakt door AI technology. Mij sunata hoe apse. Sabiko ki kitna door lok chal gaya hei. Kunstmatige intelligentie. Kesat itne jabrjist. जबरदस्त सॉन्ग तैयार किया जा रहा है और सुनने में बहुत ही अच्छा लगता है. चलो जहां जी चलो. इट्स इंडो कैरिबियन रॉक स्टेडी रेगे चटनी. और आप सभी सभी कैरिबियन पीपल्स के नाम for all men say Guyana, Trinidad, Jamaica, Suriname, Mauritius, Fiji Island.